বিসমিল্লাহির রহমানির রহিম। মতে মজুক দিন কানেওয়াত পাতলেওয়াত সঞ্জওয়াত গিরনোঙ্গে দেমতে দুন্দ পাত আমান দিগবা জিগেনা। মতে মজুক দিন কানেওয়াত পাতলেওয়াত সঞ্জওয়াত গিরনোঙ্গে দেমতে দুন্দ পাত আমান দিগবা জিগেনা। তল নানে বাইয়ান উটু ওয়ান তেনিনুই উটু তল নেনুন কোন নান দে বাইয়ে খেলা ওয়ান ইয়ালা ডগাল বানাপিনা নান্দাল দি ফারলু নাকতে ওয়াজ ইউবল বুই উতে বুন কওয়াজ ন্দাহ কু খামুল কাইন লা দোয়াজ আদুনা ওয়ারিয়া জিগেনা। বাকান দাফাই খাইনি খরেত আক লম লা ফেক ngam মেবেত মো খাম মু জাগ মবাতে জেগুত ফু দেক বাক সে সতিনা। মো খাম মু জাগ মবাতে জেগুত ফু দিক বাক সে সতিনা। তে আদুনা আঙ্গি বগ জেখ বু জেখুল দুন্দ গি জেখ তে নিত নি নেপাং নি রেতখ সেন খেল ই দাল গ আপুনা ইয়াল নানু মুচি চি ওয়ারু তে লি দাফাই নি রো খারু ndax deug wet na ba beru ngirum cha khan mi khumbuna ñepa ngirir wuti alal ñe yep len tay capital ñe keri marbo len fulal wut mi aram gi epuna ko jis tabakhna adunam ci tapale war yu aram te fay keruk alakhiram deful fa dara pertena kol buduy ribani mut kay dutu moy yalla batit ngir xol budé dutu khalat yalla boromam gumbana xol bu amul tombu ci lèr saytane ne ca bir di fur fum ko yabal mu daldi bur rajimi bajjo jekuna wutin wu ñaaw amin wu ñaaw te dije jef nak jef ju ñaaw badena jaas ñu xey la yew san ci bammel ragluna ngay gan ci bir bammel bu yes buñ soti souf ba fepp fess ngeuta dewet te doni dis soppi wuta din sax metina buñ robé ba bokku ñaan ñuy dem nga dess na rafanan dal ne koral ak sambalan nit ak mujam toroxluna am pa mu sew boole ci xoot boole la ndem te riste wet lambo ca bir yeneeni tit teter ba xat na yagna wax nañ ne kuñ suuli ba ñew lay jëk nab tepp ci yow moy gëtt ya ak fay ma fa yow fofa la xet ga yemina yaram wa sax ya na ci bir ndek ment yey lek sa yur tangor wa dal de xar sa bir bamel xalaat ko yalla na allah bur badil khar lo man di jëf da nga fa jaar sa jëf yeepp fa ñu jor ataya dis na metina yalla jogul ci lam waxon bayi wutit lam digle won du bayi yit lam dige won ku ñew sa añ ba sotina. Bismillahir Rahmanir Rahim. Allahu akbar yalla ay bur di jef lu ko sop dunya ak xol yi mu lambo jar na xey ni ko mbass. Allahu akbar yalla ay bur di jef lu ko sop dunya ak xol yi mu lambo jar na xey ni ko mbass. Kep ku man tele bis am ñak moy la fess lo wer werit wara de ngi ñew ko xew xew bis ak fal lu reey reey tam ak folle ko ang ca kanam lu yes tam rap xumbeen wo fa gis dana tas abande tam lu mu der der am ko xey ni melas takale ko dal di ñew li rek moy li ma gis ak dundu tam de di ak akko am te li na la bir yi lay barap.